0: আকি লেবালন থেকে আর এই পন্ত থেকে আমার 10 লক্ষ টাকা খরচ গেছে আর কি দুইবার ধরা খাইছি তিন কেমার বেলা এটা সফল হইছে
1: Currently, more than 100 million people worldwide are fleeing, more than ever before.
0: পরে খাইছি কিছুদিন খাওয়ার পর একটা লোক আবার এই